0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

ফালেগ ফানো একাম্বলুঙ্গে রং দেবা ফাওয়া আম্বি আম্বি খাম্বলুনাই হাঙ্গুরা ম্যাগে গানি ম্যাগে গতুগা খালেগ ফানং আল্লাহ দেবী থাকে তিগে তেরেং খালেগ ফানং মিল্ক ওয়েজ আলু আংহনুনাই একাম্বলুং খালেগ ফানায়কু হিজুরা কুরেবি খালেগ ফানগে বাফা ফুসুগে বোডবে বেঙ্গে আংহেন ধরিনাই বাফা ফুসুগে বোড দায়তেঙ্গে আংহেন ধরিনাই খালেগে ফানুগে ম্যা ফুসুগে বোডবে বেঙ্গে আংহেন ধরিনাই ম্যা ফুসুগে বোড দায়তেঙ্গে আংহেন ধরি হামাকশ্বরুং তিমন রসকলাঙ্গে খালেগে ফানং হুদ্দকো হালাল কুরেবিমে আদি মুমিনু আংহেনকু এমি হেগ্গে আমিল্লে নফস নবিয়ায়ং হিবকোদ্দি আদি নবিয়া এমিহকা খ্যাবেন কুরেবুম কস্তু কুরব্যাফি নম এমিহকা খ্যাবেন কুরেবুম বেস হুদ্দ কুরেবিমে এহেম মুমিনুম ফিয়াওয়া এমিহকু কালেগ ফান খাস বেগিম বা গতগে এউরেঙ্গে আম্বিন্না মেদু গাইয়ায় এউরেন্ন মিল্কু বেগিম বা আলুন্না মেদু তিমন রসকলাঙ্গে এউরেন্ন খান্ড আলুবা ফাওয়া গৈ হামাকশ্বরুং তিমন রসকলাঙ্গে দেনোডিগিম বামে এই খালেগ ফানগে মচ্চ দাতিকমে নুবু মট্টকে গিন গিনেম ফাফ ফুসবা রহিম ওয়ন্ত খালউ খমগা আল্লাহ ওডগিমবে ইতুরু বয়া আংহেনকু এমি হেগ্গে নফসু হিবকো দীফি নম রনকা নুলা খ্যাবেন কুরুং মুদ্দবেগিমবি হাম এখানি কীরিতি রসুলাশে।

0: সম্মন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টস, দিভেই এফএম।

0: আল্লাহ খাং হিঙ্গেবে গোতে, আদি আল্লাহ খাং হিঙ্গওয়া গোত বাদলেং আন্নাতি খালেগে ফানাক ফেনে বাডে নুগন্নবানতে।
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস
2: আলিনূর।

সবুকম উলুনু মিহুম ফদেং তিয়বা মিহুন ওয়াশ ফাহে এউরেং একলেগ ফানা মেদু দেখি ওয়াহকেই আল্লাহ একলেগ ফানু বরিয়া করবি আদি আল্লাহকে হাজরত গা একলেগ ফান কদর উফলেগিম বা বেকলো কম গাবি

হামাকাশবরং উড়ুতকশায় বিমশায় ফারুবদতক তিমন রসকলাঙ্গে আমানায় এবহি তকলিফ তং হুষয়ু বিমে ফাহে এতকেতি একং উফুলুম একিবাবে মনাবে গতে আদি একমামেদু এতকেতি বিরুয়েতি বিয়ে আদি ইনসানা এ আমানায় উফুলি হামাকশবরং এ ইনসানাবি আনিয়াবি থান্দরু নুদন্না মিহকু কমগে।

0: ফিরহেনুনাই, মুনাফিক আংহেনুনাই, শরীক কুরা ফিরহেনুনাই, শরীক কুরা আংহেনুনা, আল্লাহ আজাব দেবুমাটাকে। আদি মুমিন ফিরহেনুনাই, মুমিন আংহেনুনা, আল্লাহ তাওবা লেবুমাটাকে। আল্লাহি গিনা গিনেম ফাফ ফুসাবা রাহিম ওয়ান্ত রসকলাঙ্গে কমগা বডগেমবে।
1: দিবে এফএম দিবে নায়ক নদী একে মেগাহার্টস।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরত
1: এদুহা কো মুশিকুন খান্দা গো হুসকুরা মাসকে কুরমুং উমর কেফানা আলী কেফানা দেবে কালুং মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

বিমুগে থেরে বাদেগিন দাহা থাকে চাই, এ বিমুগে থেরে নিখুন নাহা থাকে চাই, উডুম ফাবাহা ইচ্ছা খাই, এ উডং আরাগিন দাহা ইচ্ছে এখলাঙ্গে দিন ওড়িগিন বে আদি এখলাঙ্গে গিনা গিনা ইম ফা ফুসবা রহিম ওয়ন্ত রসখলাঙ্গে।